0: ꯑꯗꯨꯅ ꯃꯌꯥꯝꯅ ꯊꯦꯡꯅꯔꯤꯕ ꯑꯁꯥꯝꯗ ꯂꯩꯔꯤꯕ ꯃꯩꯇꯩ, ꯕꯪꯒ꯭ꯂꯥꯗꯦꯁꯇ ꯂꯩꯔꯤꯕ ꯃꯩꯇꯩ, ꯇ꯭ꯔꯤꯄꯨꯔꯥꯗ ꯂꯩꯔꯤꯕ ꯃꯩꯇꯩ ꯑꯁꯤꯒꯨꯝꯕ ꯃꯌꯥꯝꯁꯤꯡ ꯑꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯂꯣꯟ ꯑꯁꯤ ꯉꯥꯡꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯃꯨꯔꯇꯤ ꯍꯤꯡꯉꯤꯕ ꯃꯑꯣꯡ ꯑꯗꯨꯒ ꯊꯕꯛ ꯁꯨꯐꯝ ꯅꯣꯡꯐꯝ ꯈꯪꯗꯕ ꯑꯗꯨꯒ ꯑꯗꯨꯒꯨꯝꯕꯒꯤ ꯃꯑꯣꯡ ꯃꯌꯥꯝꯁꯤ ꯂꯩꯕꯁꯤꯅ ꯃꯣꯏꯁꯤ ꯕꯔꯃꯥꯗ ꯂꯩꯔꯤꯕ ꯃ꯭ꯌꯥꯟꯃꯥꯔꯗ ꯂꯩꯔꯤꯕ ꯍꯧꯖꯤꯛ ꯍꯥꯏꯔꯤꯕ ꯈꯨꯡꯒꯪꯁꯤꯡꯁꯤꯗ ꯂꯩꯔꯤꯕ ꯃꯩꯇꯩ ꯃꯆꯥꯁꯤꯡꯁꯤ ꯑꯌꯥꯝꯕꯅ ꯂꯣꯏꯅ ꯋꯥꯏ.
1: ꯄꯨꯟꯁꯤ ꯃꯍꯤꯡꯁꯤ ꯌꯥꯝ ꯅꯦꯝꯅ ꯂꯩ.
0: ꯄꯨꯟꯁꯤ ꯃꯍꯤꯡꯁꯤ ꯌꯥꯝ ꯅꯦꯝꯃꯤ. ꯑꯗꯨꯅ ꯑꯁꯦꯡꯕꯗꯤ ꯊꯥ ꯑꯃꯗ ꯃꯤ ꯑꯃꯅ ꯃꯣꯏꯒꯤꯗꯤ ꯄꯩꯁꯥꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯨꯄꯥꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯂꯨꯄꯥ ꯍꯥꯏꯔꯦ, ꯃꯣꯏꯅ ꯁꯦꯠ ꯁꯦꯠ ꯍꯥꯏ. ꯑꯗꯨ ꯃꯣꯏ ꯁꯦꯠꯁꯤ ꯏꯟꯗꯤꯌꯥꯒꯤ ꯄꯩꯁꯥꯗꯒꯤꯁꯨ ꯃꯣꯏꯅ ꯚꯦꯂꯨꯁꯤ ꯍꯟꯗꯩ. ꯁꯦꯠꯁꯤ ꯂꯥꯛ ꯑꯃꯒꯨꯝꯕ ꯊꯥ ꯑꯃꯗ ꯇꯥꯟꯗ꯭ꯔꯕꯗꯤ ꯃꯤꯁꯤ ꯏꯃꯨꯡꯁꯤ ꯍꯤꯡꯕ ꯋꯥꯅꯤ, ꯃꯤꯁꯤ ꯍꯤꯡꯕ ꯋꯥꯅꯤ ꯍꯥꯏꯅ. ꯑꯗꯨꯅ ꯃꯔꯨꯑꯣꯏꯅ ꯌꯥꯝ ꯇꯧꯅꯕ ꯀꯔꯕꯥꯔꯁꯤ ꯆꯦꯡ ꯍꯋꯥꯏꯒꯤ ꯀꯔꯕꯥꯔꯁꯤ ꯌꯥꯝ ꯇꯧꯅꯩ. ꯑꯗꯨꯗꯒꯤ ꯐꯤꯁꯥ ꯂꯣꯟꯁꯥ ꯑꯃ ꯇꯧꯏ. ꯑꯗꯨ ꯐꯤꯁꯥ ꯂꯣꯟꯁꯥꯒꯁꯤꯗꯤ ꯃꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯣꯏꯒꯤ ꯂꯩꯕꯥꯛꯀꯤ ꯅꯤꯡꯊꯧꯅ ꯃꯍꯥꯔꯥꯅꯤꯅ ꯁꯦꯠꯀꯗꯕ ꯐꯤꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯩꯇꯩ ꯅꯨꯄꯤꯁꯤꯡꯁꯤꯅ ꯁꯥꯕ ꯑꯗꯨꯅꯤ. ꯑꯗꯨꯅ ꯑꯁꯤꯛ ꯁꯤꯜꯗ ꯑꯅ ꯑꯃ ꯂꯩꯕꯁꯤ ꯌꯥꯝ ꯃꯃꯤꯡ ꯆꯠꯄ ꯑꯗꯨꯒꯨꯝꯕ ꯀꯩꯅꯣ ꯑꯃꯅꯤ. ꯑꯗꯨ ꯃꯁꯤꯒꯤ ꯁꯤꯟꯐꯝꯁꯦ, ꯃꯁꯤ ꯑꯩ ꯍꯤꯡꯕ ꯌꯥꯝ ꯋꯥꯔꯦ, ꯃꯁꯤ ꯊꯥꯗꯣꯛꯆꯔꯒꯦ ꯑꯩꯁꯨ ꯌꯥꯗꯕ, ꯅꯤꯡꯊꯧꯒꯤ ꯊꯕꯛ ꯑꯣꯏꯕꯅꯤꯅ. ꯑꯗꯨꯒ ꯐꯖꯅ ꯊꯥ ꯈꯨꯗꯤꯡꯒꯤ ꯂꯩꯕꯤꯔꯣꯗꯅ ꯑꯩꯁꯨ ꯂꯩꯕꯤꯗꯕ, ꯃꯁꯤꯒꯤ ꯑꯋꯥꯕꯁꯤꯅ ꯌꯥꯝ ꯀꯟꯅ ꯇꯧꯁꯤ. ꯑꯗꯨꯒ ꯃꯆꯥ ꯃꯁꯨꯁꯤꯡ ꯀꯔꯤꯁꯤꯡ ꯂꯥꯏꯔꯤꯛ ꯇꯝꯅꯕ ꯌꯥꯝ ꯀꯟꯅ ꯍꯣꯠꯅꯩ, ꯂꯥꯏꯔꯤꯛ ꯇꯝꯕ ꯀꯩꯁꯨ ꯑꯀꯥꯏꯕ ꯂꯩꯇꯦ, ꯇꯝꯃꯤ. ꯑꯗꯨꯒ ꯊꯕꯛ ꯇꯧꯔꯝꯗꯥꯏ ꯃꯇꯥꯡꯁꯦ, ꯀꯔꯤꯒꯨꯝꯕ ꯊꯕꯛ ꯑꯃ ꯇꯧꯒꯦ ꯍꯥꯏꯕ ꯃꯇꯥꯡꯁꯦ, ꯃꯁꯤꯗꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯗꯤ ꯑꯣꯔꯤꯖꯤꯅꯦꯜꯁꯤ ꯕꯔꯃꯥ ꯑꯣꯏꯗꯕꯅꯤꯅ ꯊꯕꯛꯁꯤ ꯑꯌꯥꯝꯕ ꯐꯪꯗꯦ. ꯑꯗꯨꯅ ꯀꯔꯤꯒꯨꯝꯕ ꯃꯩꯇꯩꯁꯤꯡꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯣꯏꯒꯤꯗꯤ ꯕꯨꯗ ꯙꯔꯃꯅꯤ ꯅꯤꯡꯉꯤꯁꯦ, ꯃꯩꯇꯩꯁꯤꯡꯁꯤꯅ ꯕꯨꯙꯤꯁ ꯑꯣꯏꯔꯕꯗꯤ ꯊꯕꯛꯁꯤ ꯐꯪꯉꯤ. ꯑꯗꯨꯅ ꯀꯥꯡꯕꯨ ꯑꯃꯗꯤ ꯂꯥꯏꯔꯤꯛ ꯍꯥꯏꯔꯒ ꯕꯨꯙꯤꯁ ꯑꯣꯜꯂꯒ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯏ, ꯕꯨꯙꯤꯖꯝ ꯂꯥꯏꯅꯤꯡꯁꯦ ꯆꯠꯂꯒ. ꯑꯗꯨꯒ ꯑꯃꯅ ꯌꯥꯝ ꯋꯥꯕꯁꯤ ꯀꯔꯤꯅꯣ ꯍꯥꯏꯕꯗ, ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯩꯇꯩꯁꯤꯡꯁꯤꯒꯤ ꯃꯌꯨꯝ ꯃꯀꯩ ꯄꯥꯟꯕꯒꯤ ꯃꯇꯥꯡꯁꯦ, ꯃꯁꯤ ꯌꯥꯝ ꯆꯥꯎꯕ ꯑꯋꯥꯕ ꯑꯃꯅꯤ. ꯃꯁꯤꯗꯩꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯣꯝꯗ ꯌꯦꯛ ꯑꯗꯨ ꯑꯗ ꯀꯥꯏꯅ ꯂꯩꯔꯤꯕ ꯑꯁꯨꯃꯥꯏꯅ ꯃꯣꯏꯒꯤꯗꯤ ꯑꯌꯥꯝꯕꯅ ꯒꯣꯇ꯭ꯔꯗ ꯇꯧꯏ, ꯌꯦꯛ ꯁꯂꯥꯏꯁꯨ ꯂꯩ ꯑꯗꯨꯝ ꯂꯩꯔꯤꯕꯅꯤ, ꯑꯗꯨ ꯒꯣꯇ꯭ꯔꯗ ꯇꯧꯏ. ꯒꯣꯇ꯭ꯔ ꯄꯨꯟꯕ ꯂꯧꯅꯕ ꯌꯥꯗꯕ ꯀꯩꯗꯧꯕꯁꯤ ꯃꯁꯤꯃ ꯌꯥꯝꯅ ꯆꯦꯛꯁꯤꯟꯈ꯭ꯔꯦ. ꯑꯩꯈꯣꯏ ꯁꯣꯝꯗ ꯂꯩꯔꯤꯁꯤꯗꯒꯤꯗꯤ ꯌꯥꯝ ꯍꯦꯟꯈ꯭ꯔꯦ. ꯑꯩꯈꯣꯏꯒꯤꯗꯤ ꯏꯐꯟ ꯆꯤꯡꯒꯤ ꯆꯅꯨ ꯑꯃ ꯐꯥꯎꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯩꯇꯩꯁꯤꯡꯅ ꯂꯧꯕ, ꯑꯗꯒꯤ ꯕꯥꯃꯣꯟ ꯀꯩꯅꯣ ꯇꯧꯕ ꯁꯤꯒꯨꯝꯕ ꯊꯣꯏꯗꯣꯛꯅ ꯂꯩꯇꯦ. ꯑꯗꯨ ꯃꯣꯏꯒꯤꯗꯤ ꯃꯁꯤ ꯌꯥꯗꯦ. ꯑꯗꯣ ꯃꯩꯇꯩ ꯂꯩꯔꯤꯕꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯕꯔꯃꯥꯗ ꯀꯇꯤ ꯍꯥꯏꯔꯒ ꯈꯪꯅꯔꯦ, ꯑꯗꯨꯒ ꯕꯥꯃꯣꯟꯁꯤꯡꯁꯤꯅ ꯄꯣꯅꯥ ꯍꯥꯏꯔꯦ. ꯄꯣꯅꯥꯒ ꯀꯇꯤꯒꯁꯨ ꯑꯃꯨꯛ ꯂꯧꯅꯕ ꯌꯥꯗꯦ ꯇꯧꯔꯤꯁꯦ. ꯑꯗꯨꯒ ꯑꯃꯨꯛ ꯕꯔꯃꯥ ꯅꯤꯉꯣꯟ ꯑꯃ ꯃꯩꯇꯩ ꯅꯨꯄꯥꯅ ꯂꯧꯕ ꯌꯥꯗꯦ, ꯃꯩꯇꯩ ꯅꯨꯄꯤ ꯑꯃ ꯕꯔꯃꯥ ꯅꯨꯄꯥꯗ ꯂꯩꯕ ꯌꯥꯗꯦ, ꯇꯧꯕ ꯌꯥꯗꯦ, ꯑꯁꯨꯃꯥꯏ ꯁꯨꯃꯥꯏ ꯇꯧꯏ. ꯍꯥꯏꯔꯤꯕꯁꯤ ꯀꯅꯥꯒꯨꯝꯕꯅ ꯂꯝ ꯍꯦꯟꯅ ꯃꯁꯤ ꯍꯥꯏꯕꯁꯤ ꯏꯟꯗ꯭ꯔꯕ, ꯑꯗꯨꯕꯨꯗꯤ ꯃꯥꯁꯤ ꯃꯥꯡꯉꯦ, ꯃꯥꯡꯉꯕꯅꯤꯅ ꯏꯟꯊꯣꯛꯑꯦ, ꯏꯟꯊꯣꯛꯑꯕꯅꯤꯅ ꯆꯪꯅꯗ꯭ꯔꯦ. ꯑꯁꯤꯒꯨꯝꯕꯁꯤꯒꯤ ꯃꯔꯝꯁꯤ ꯌꯥꯝ ꯂꯩꯕ. ꯑꯗꯨꯒ ꯃꯩꯇꯩꯁꯤꯡꯁꯤ ꯅꯣꯡꯃꯒꯤ ꯏꯔꯨꯖꯕ ꯍꯥꯏꯕꯁꯦ ꯃꯁꯤꯃ ꯁꯨꯛꯁꯣꯏ ꯁꯣꯏꯗ꯭ꯔꯦ. ꯑꯗꯨꯒ ꯋꯥꯁꯔꯨꯝ ꯑꯁꯪ ꯈꯨꯗꯤꯡꯒꯤꯀꯣ ইরুজাই
1: দা পাবুং কই মন্দিলেগি সাংলব খুংশর কি ওয়ারি সুমাই আমম লাইরে আদ মরকছে দা পাবুং গি ইচা নাকায়া নো দু ইচা সিং মিং সুং তং নিং সিং বিউ
0: আই ইচা সে নুপি মারি নুপা আমনি নুপা জিনা খয় মাইয়াই দে লাই মাথক দা মাসি আনি মাখা দা মাসান আনি আদ নুপি দা খয়দাই আহন জিগা খয়দাই তোমবি জিগা আনি সি মায়ুম পানগ্রে আদ মরক আনি সি হুজিক ইম দা লেংদ্র লাই আসুমাই তো না লাইমিনারি
1: আদো পাবুং মতম মমদদি পাবুং সে ফরেস্ট রেঞ্জার ওয়ারম্বনি আদুগা থবকতেগি পোথাবসিনা কইগি ডিএফও ওইনা পোথাবিবনি আদুগা থবকতেগি পোথার মতুংদা পাবুং না কইগি সাইচাগি লামদা ইবগি ওয়াকলোন সে মসি কারমাইনা ফাওরকিবনু পাবুং
0: এ মসি সুন্দবনি আই জি সহি শাং না সার্ভিস তোরে 1971 দগি ট্রেনিং তোরপসিনা 2012 ফবা আই জি সার্ভিস তোরে সাং ইসি মতক 2012 সি আমুসু লিভ ইয়ার লাইরমনি না আইন ফার্স্ট মার্চ থেকে ফোমনি না ফেব্রুয়ারি 29 দা ইসি রিটায়ার তো মাসি আইন রেঞ্জার ওয়ার পদগি প্রমোশন জি অনিরক ফম ফাঙ্গগা মণিপুর ফরেস্ট সার্ভিস মাসি এমএফএস আই হুজিকি কই এমসিএস গরি গরি লাইবা আসিগি গেদারনি আদুনা মাসি দাইস্তা আইন রিটায়ার সি তো মতম দা আইসি কারমাইন কেনো তোনি হাইদন তবকান উচার সেমগা মাম ফ্রি এনথমি আইবগি চাইবসি আহামসি 2011 খোসত চলগ ইগি খোগুলব হাইবসি 2013 ফোমনি ফোমসি সঙ্গাই ফেস্টিভেল মসাইগি হাইজব মন্দলেদগি আইগা সুন্দর গোপালসি লাপ মাবু ফোঙনবনে আদুনা মধুমদি আদুম চলুবগি ডাইরি ওই গরি ওই ইরগ আদুম ফোঙ্গ্রে আদুনা আইনা ইবগি ওয়াখন লাপসি কারাইদ লাকে হেদ আকুইগি আইনা তৌরিব থাবক মিয়ামসি সুম তরমবদগি আইসি সহি গুদিংগি হেলথ চেকআপ আমা ওভারঅল চেকআপ আমা সেই গুদিংগি আই সুম ইশানা তৌসে মদ এ হানদি হাকুমদি সিমাইন তরমবনি কুমসি দি সুম দৌরে আইকুইগি বাবাজি সি ডায়াবেটিসকা আস্তমায় না হারাদো আনি সি তৌই আদু আনি সিম আইগোন্দ লাই হুজিকসু আদুনা বাবাজি সি নোমা আয়ুক আমা স্ট্রোক তৌই স্ট্রোক সিদগি খুদ ইয়ে থামবা খোং ইয়ে থামবা আনি সি চিংগে লেংবে আতে আদগি লোন জু খরগ্র ফাইরে আদমাই তৌদ ইয়াতদন সাইসুদ তৌরগ লাই আদু আইনা গ্রাজুয়েট বিএসসি ফাইনেল ই পরীক্ষা মানুষদ্রে আনিমসি আইগদাই আইন সিংনদন সুম চেকআপসি তৈ আসি তো 2024 হেলথ চেকআপসি তো আই পেনক্রিয়াস টিউমার আমরে ক্যান্সার ডেভেলপ তৌরে হাইরে এ আদি আদম সুম থামবদ চাই তরা কী আমাদ্র সুলেদ হাইবকানদি মপানু নতনি হাইবামে আগুব মানুদারে ওপেনবু তোরদি লোকন ফাই পাবু হাই আদি আস আই মাম বোম্বে চলো মাম কন হাই মুম্বাই চপন ফানি তৌনে আইন টেস্ট তোর চেক তোরবসি জুন থানে 2024 জুন থানে জুন আই তৌরব সোলব মৌসিগ মুম্বাই মোয়াবি তৌ আদি সুম তৌরসে লঙ্গোল তরুদ ত্রেভি হোসপিটাল আনলাই আই জুলাই তান আহমদ পেনক্রিয়াসি লোক পেনক্রিয়াসি লোক মতামদি স্প্লিন হাইবাম স্প্লিন লোক্রে পেনক্রিয়াসি হোল লোক নতে পেনক্রিয়াসি মকোকি খর খাগ মামই আহম সরুকি লোক কক্রে আইন কৌদি পেনক্রিয়াসি ইনসুলিন আইডি সুগর পেসেন্টনি কমাই তোসিগে হাইবান আস বাবু ইনসুলিন পেনক্রিয়াসি মামই তেলসি থাকবনি কপদ্রদি আরুব মরে আদি কন্দারে বাবু ক্যান্সারন লুবনি মধ্যে মতামি ইনসুলিন খে মেটফরমিন খে চাদা হিদা লংতারে ফরে ইচাশ মাম তানরে মায়ুম পাখিবস কৌরে তৈহু কৌরে নই কী আপাম এ তৌথি ফরে আদুনা জুলাই তান আহমদ মেজর অপারেশন তৈ আদ ইমুনাইজেশন কেমো থেরাপি কেমোসিম কাপ হই মেমোসি ꯃꯣꯏ ꯑꯍꯨꯝ ꯑꯍꯨꯝ ꯀꯥꯞꯄꯗꯔ ꯀꯔꯤꯅꯣ ꯁꯥꯏꯀꯜ ꯁꯥꯏꯀꯜ ꯍꯥꯏ ꯑꯗꯨꯅ ꯁꯥꯏꯀꯜꯁꯤ ꯃꯉꯥ ꯇꯔꯨꯛꯂꯛ ꯀꯥꯞꯄꯒ ꯇꯦꯁ ꯇꯧꯕꯀꯥꯟꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁ꯭ꯀꯦꯟꯒ ꯇꯧꯗꯨꯅ ꯌꯦꯡꯉꯀꯥꯟꯗ ꯀꯔꯤꯝꯇ ꯂꯩꯇ꯭ꯔꯦ ꯍꯥꯏꯗꯅ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯂꯩꯗꯅ ꯑꯩ ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯅ ꯂꯩꯔꯦ ꯃꯗꯨꯒꯤ ꯊꯥ ꯑꯍꯨꯝ ꯈꯨꯗꯤꯡꯒꯤ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜꯁꯤꯗ ꯆꯦꯛꯀꯞ ꯂꯥꯛꯑꯣ ꯍꯥꯏꯅ ꯆꯦꯛꯀꯞꯁꯤ ꯆꯠꯂꯤ ꯑꯗꯨꯐꯥꯎꯕꯗ ꯑꯩ ꯀꯔꯤꯝꯇ ꯀꯥꯏꯗꯦ ꯑꯩꯒꯤ ꯑꯌꯨꯛꯀꯤ ꯁꯥꯖꯦꯟ ꯇꯧꯒꯗꯕ ꯋꯥꯀꯤꯡ ꯆꯠꯀꯗꯕ ꯀꯩꯗꯧꯕ ꯑꯩ ꯂꯣꯏꯅ ꯇꯧꯏ ꯑꯩꯒꯤ ꯊꯕꯛ ꯏꯪꯈꯥꯡ ꯎꯆꯥꯔ ꯁꯦꯝꯕ ꯑꯣꯏꯔꯁꯨ ꯏꯪꯈꯣꯜ ꯀꯣꯏꯕ ꯃꯅꯥ ꯃꯁꯤꯡꯕꯨ ꯇꯧꯕ ꯑꯣꯏꯔꯁꯨ ꯑꯗꯨꯝ ꯇꯧꯏ ꯃꯗꯨꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ 2025 ꯐꯥꯎꯁꯤ ꯃꯁꯤꯗ ꯑꯩꯅ ꯋꯥꯕꯁꯤ ꯁꯨꯒꯔ ꯋꯥꯡꯈꯠꯂꯛꯄꯒꯤ ꯋꯥꯕ ꯁꯨꯒꯔꯁꯤ ꯋꯥꯡꯈꯠꯂꯛꯑꯦꯅ ꯆꯥꯛꯁꯤ ꯈꯔ ꯍꯟꯊꯗꯅ ꯆꯥꯔꯨꯔꯦ ꯍꯛꯆꯥꯡ ꯍꯦꯛꯇ ꯁꯣꯟꯊꯕ ꯁꯣꯟꯊꯩꯑꯅ ꯆꯥꯁꯤꯜꯂꯨꯔꯦ ꯍꯦꯛꯇ ꯋꯥꯡꯈꯠꯄꯤ ꯃꯁꯤꯅ ꯌꯥꯝ ꯑꯋꯥꯕ ꯑꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯅ 2025ꯁꯤ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯋꯥꯅ ꯋꯥꯅ ꯂꯩꯔꯦ 2026 ꯍꯟꯗꯛꯀꯤ ꯆꯍꯤꯁꯤ ꯀꯨꯏꯗ꯭ꯔꯤ ꯃꯁꯤꯒꯤ ꯖꯅꯋꯥꯔꯤ ꯊꯥꯁꯤꯗ ꯍꯥꯏꯐꯦꯠ ꯃꯦꯗꯤꯀꯦꯜꯒꯤ ꯆꯦꯛꯀꯞ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯇꯧꯔꯦꯔꯒ ꯗꯥꯛꯇꯔꯅ ꯌꯦꯡꯕꯗ ꯑꯩꯈꯣꯏꯗꯤ ꯈꯪꯗꯦ ꯗꯥꯛꯇꯔꯁꯤꯅ ꯌꯦꯡꯕ ꯃꯥ ꯈꯔ ꯆꯤꯡꯅꯕꯖꯥꯠꯅꯤ ꯆꯤꯡꯅꯕꯁꯤꯗ ꯑꯁ ꯄꯥꯕꯨꯡ ꯃꯁꯤꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯄꯦꯠ ꯁ꯭ꯀꯦꯟ ꯍꯥꯏꯅ ꯑꯃ ꯂꯩ ꯑꯗꯨ ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯃꯅꯨꯡꯁꯤꯗ ꯄꯦꯠ ꯁ꯭ꯀꯦꯟ ꯇꯧꯔꯤꯁꯤ ꯈꯥꯕꯩꯁꯣꯏꯒꯤ ꯑꯃꯦꯔꯤꯀꯥꯟ ꯑꯣꯡꯀꯣꯂꯣꯖꯤ ꯕꯥꯕꯤꯅꯥꯒꯤ ꯂꯩꯔꯤꯕ ꯑꯁꯤꯗꯩꯁꯤꯗ ꯁꯤꯃꯈꯛꯇꯅꯤ ꯂꯩꯕ ꯑꯇꯩ ꯃꯐꯝꯗ ꯂꯩꯇꯦ ꯏꯟꯗꯤꯌꯥꯒꯤ ꯃꯐꯝꯗꯁꯨ ꯃꯐꯝ 30 ꯂꯩꯔꯤꯁꯦ ꯃꯁꯤꯗ ꯑꯝꯇꯪ ꯆꯦꯛ ꯇꯧ ꯌꯦꯡꯊꯣꯛꯁꯦ ꯑꯗꯨꯅ ꯀꯔꯤ ꯇꯧꯗꯣꯔꯤꯕ ꯍꯥꯏꯅ ꯑꯩꯅ ꯍꯪꯕꯁꯦ ꯑꯩꯅ ꯆꯤꯡꯅꯕ ꯑꯃ ꯂꯩꯕꯅꯤ ꯃꯗꯨ ꯑꯝꯇꯪ ꯌꯦꯡꯊꯣꯛꯁꯤ ꯍꯥꯏ ꯃꯁꯤ ꯌꯦꯡꯉꯨꯀꯥꯟꯗ ꯑꯩꯒꯤ ꯀꯦꯟꯁꯔꯁꯤ ꯃꯦꯇꯥꯁꯇꯦꯇꯤꯛ ꯑꯣꯏꯔꯦ ꯍꯥꯏꯅ ꯔꯤꯄꯣꯔꯠ ꯑꯃ ꯄꯤ ꯑꯗ ꯑꯩꯅ ꯅꯣꯏꯒꯤ ꯃꯦꯇꯥꯁꯇꯦꯇꯤꯛ ꯑꯁꯤ ꯀꯩꯅꯣ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯑꯥꯏ ꯇꯤ ꯁꯤ ꯆꯥꯎꯈꯠꯂꯝꯅꯤꯅ ꯃꯦꯇꯥꯁꯇꯦꯇꯤꯛ ꯍꯥꯏ ꯃꯁꯤ ꯇꯧꯔꯦ ꯍꯥꯏꯅ ꯃꯣꯏꯅ ꯍꯥꯏꯔꯦ ꯃꯦꯇꯥꯁꯇꯦꯇꯤꯛ ꯑꯁꯤ ꯀꯔꯤꯅꯣ ꯍꯥꯏꯅ ꯑꯩꯅ ꯍꯪꯕꯀꯥꯟꯗ ꯃꯁꯤ ꯍꯥꯟꯅ ꯇꯧꯔꯝꯕ ꯃꯐꯝꯗꯨꯗꯒꯤ ꯑꯇꯣꯞꯄ ꯃꯐꯝ ꯑꯃꯗ ꯀꯦꯟꯁꯔꯁꯤ ꯗꯤꯕꯂꯞ ꯇꯧꯔꯦ ꯑꯗꯨꯗꯤ ꯀꯔꯝꯍꯥꯏ ꯇꯧꯕꯅꯣ ꯍꯥꯏꯕꯀꯥꯟꯗ ꯉꯛꯀꯤ ꯚꯥꯔꯇꯤꯕ꯭ꯔꯥ ꯇꯔꯦꯠ ꯁꯨꯕꯁꯤꯒꯤ ꯍꯦꯛ ꯃꯈꯥ ꯊꯣꯔꯥꯛꯀꯤ ꯊꯕꯥꯛꯀꯤ ꯁꯔꯨ ꯍꯧꯒꯠꯂꯛꯄ ꯑꯍꯥꯟꯕꯁꯤ ꯃꯣꯏꯅ ꯗꯤ ꯋꯥꯟ ꯍꯥꯏ ꯗꯤ ꯋꯥꯟꯁꯤꯗ ꯂꯩꯔꯦ ꯍꯥꯏꯅ ꯂꯣꯀꯦꯠ ꯇꯧꯔꯒ ꯃꯣꯏꯒꯤ ꯁ꯭ꯀꯦꯟꯁꯤꯗ ꯄꯤꯔꯛꯑꯦ ꯑꯗꯨ ꯃꯗꯨꯒꯤ ꯔꯤꯄꯣꯔꯠꯁꯤ ꯊꯨꯅ ꯄꯨꯗꯅ ꯗꯥꯛꯇꯔꯒ ꯇꯥꯟꯅꯔꯦ ꯇꯥꯟꯅꯕꯀꯥꯟꯗ ꯀꯔꯝꯍꯥꯏ ꯇꯧꯅꯤ ꯄꯥꯕꯨꯡ ꯁꯨꯝ ꯌꯦꯡꯕ ꯇꯥꯔꯦꯗꯅ ꯀꯦꯟꯁꯔꯒꯤ ꯇ꯭ꯔꯤꯠꯃꯦꯟꯁꯤ ꯁꯔꯖꯔꯤ ꯍꯥꯏꯕ ꯑꯃ ꯀꯦꯃꯣꯊꯦꯔꯥꯄꯤ ꯍꯥꯏꯕ ꯑꯃ ꯔꯦꯗꯤꯌꯦꯁꯟ ꯍꯥꯏꯕ ꯑꯃ ꯑꯍꯨꯝꯁꯤꯅꯤ ꯂꯩꯔꯤꯁꯦ ꯁꯔꯖꯔꯤꯗꯨ ꯇꯧꯈ꯭ꯔꯦ ꯍꯧꯖꯤꯛ ꯀꯦꯃꯣꯊꯦꯔꯥꯄꯤ ꯆꯠꯊꯔꯤ ꯑꯗꯨ ꯀꯦꯃꯣꯊꯦꯔꯥꯄꯤꯁꯤ ꯍꯥꯟꯅꯗꯒꯤ ꯍꯟꯗꯛꯅ ꯈꯤꯇꯪ ꯆꯥꯎꯈꯠꯄ ꯇꯥꯔꯦ ꯍꯥꯏꯅ ꯀꯦꯃꯣꯊꯦꯔꯥꯄꯤꯁꯤ ꯃꯗꯨ ꯃꯣꯏꯅ ꯀꯥꯞꯄꯤ ꯍꯤꯗꯥꯛꯇꯨ ꯑꯩ ꯃꯃꯤꯡꯗꯤ ꯈꯪꯗꯦ ꯑꯗꯨꯒ ꯑꯅꯤ ꯀꯥꯞꯄꯤ
1: ꯄꯥꯕꯨꯡꯁꯤ ꯉꯁꯥꯏꯒꯤ ꯌꯥꯝꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯤꯌꯥꯝꯒꯤ ꯑꯣꯏꯅ ꯈꯨꯟꯅꯥꯏꯁꯤꯒꯤ ꯑꯣꯏꯅ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯕ ꯑꯐꯕ ꯊꯕꯛ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯇꯧꯔꯛꯂꯕ ꯃꯇꯨꯡꯁꯤꯗ ꯏꯁꯥꯗ ꯑꯅꯥꯕ ꯑꯃꯒ ꯏꯔꯣꯏꯅꯅ ꯀꯦꯟꯁꯔ ꯄꯦꯁꯦꯟ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯍꯧꯖꯤꯛꯁꯨ ꯑꯗꯨꯝ ꯄꯨꯟꯁꯤꯗ ꯊꯧꯒꯥꯏ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯇꯧꯒꯦ ꯍꯥꯏꯕ ꯋꯥꯈꯜꯂꯣꯟꯁꯨ ꯂꯩꯔꯝꯒꯅꯤ ꯄꯥꯕꯨꯡ ꯇꯁꯦꯡꯅ ꯍꯥꯏꯔꯀꯥꯟꯗ ꯃꯤꯑꯣꯏꯕꯒꯤ ꯄꯨꯟꯁꯤꯗ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯔꯨꯑꯣꯏꯕ ꯏꯔꯟꯗꯤ ꯃꯁꯥꯃꯎ ꯐꯕ ꯏꯁꯥꯗ ꯂꯩꯅꯥ ꯇꯤꯟꯅꯥ ꯂꯩꯇꯕ ꯍꯥꯏꯕꯁꯤꯅꯤ ꯑꯗꯨꯕꯨ ꯄꯥꯕꯨꯡꯅ ꯀꯦꯟꯁꯔ ꯄꯦꯁꯦꯟ ꯑꯃ ꯑꯣꯏꯔꯒꯁꯨ ꯏꯁꯥꯒꯤ ꯊꯧꯅꯥ ꯂꯦꯞꯇꯕ ꯊꯧꯅꯥ ꯍꯟꯗꯅ ꯏꯕꯒꯤ ꯂꯝꯗ ꯆꯪꯁꯤꯟꯕ ꯑꯗꯨꯒ ꯃꯤꯌꯥꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯟꯚꯥꯏꯔꯟꯃꯦꯟꯒꯤ ꯑꯣꯏꯕ ꯃꯁꯤꯒꯤ ꯋꯥꯈꯜꯂꯣꯟꯗ ꯆꯥꯔꯥ ꯁꯦꯝꯗꯨꯅ ꯃꯌꯥꯝꯗ ꯏꯟꯚꯥꯏꯔꯟꯃꯦꯟ ꯗꯦꯗ ꯄꯤꯕꯒꯤ ꯋꯥꯔꯤꯒꯁꯨ ꯄꯥꯕꯨꯡꯅ ꯍꯥꯏꯕꯤꯔꯤ ꯃꯁꯤ ꯌꯥꯝꯅ ꯄꯨꯛꯅꯤꯡ ꯊꯧꯒꯠꯅꯤꯡꯉꯥꯏꯅꯤ ꯄꯥꯕꯨꯡꯒꯤꯗꯃꯛꯇ ꯏꯁꯣꯔꯅ ꯇꯥꯏꯕꯪ ꯄꯥꯟꯕ ꯃꯄꯨꯅ ꯑꯐꯕ ꯑꯁꯦꯡꯕ ꯂꯝꯕꯤꯗꯨ ꯄꯤꯕꯤꯗꯨꯅ ꯄꯥꯕꯨꯡꯁꯤ ꯌꯥꯝꯅ ꯅꯨꯡꯉꯥꯏꯅ ꯍꯥꯏꯕ ꯇꯥꯔꯦ ꯉꯁꯥꯏꯒꯤ ꯄꯨꯟꯁꯤꯒꯤ ꯑꯋꯥꯕ ꯃꯌꯥꯝꯗꯨ ꯈꯥꯡꯗꯨꯅ ꯂꯥꯛꯂꯒꯁꯨ ꯄꯨꯟꯁꯤꯒꯤ ꯑꯔꯣꯏꯕ ꯁꯔꯨꯛꯇꯗꯤ ꯃꯤꯌꯥꯝꯒꯤꯗꯃꯛꯇ ꯈꯨꯟꯅꯥꯏꯒꯤꯗꯃꯛꯇ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯇꯧꯕꯤꯔꯝꯕꯁꯤ ꯅꯤꯡꯁꯤꯡꯗꯨꯅ ꯑꯗꯨꯝ ꯂꯩꯍꯧꯒꯗꯣꯔꯤꯕꯅꯦꯕ ꯄꯥꯕꯨꯡ ꯉꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯍꯤꯡꯉꯤꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯇꯧꯖꯔꯝꯃꯤꯕ ꯊꯕꯛ ꯃꯌꯥꯝꯁꯤꯒꯤ ꯃꯍꯩꯁꯤꯅ ꯇꯨꯡꯗ ꯃꯌꯥꯝꯅ ꯁꯣꯟꯅꯍꯧꯕꯗꯨꯅꯦꯕ ꯄꯥꯕꯨꯡ ꯑꯗꯨꯅ ꯄꯥꯕꯨꯡꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯦꯅꯤꯌꯔ ꯁꯤꯇꯤꯖꯟ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯇꯧꯒꯦ ꯈꯟꯕ ꯋꯥꯈꯜꯂꯣ ꯂꯩꯔꯒꯗꯤ ꯈꯖꯤꯛꯇꯪ ꯐꯣꯡꯗꯣꯛꯄꯤꯌꯣ
0: ꯌꯥꯝ ꯐꯖꯕ ꯋꯥꯐꯝꯅꯤ ꯍꯧꯖꯤꯛ ꯃꯇꯝꯗꯤ ꯂꯩꯁꯤꯜꯂꯛꯇ꯭ꯔꯦ ꯇꯧꯅꯤꯡꯕ ꯋꯥꯈꯟꯗꯤ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯂꯩ ꯃꯁꯤ ꯀꯔꯤꯅꯣ ꯍꯥꯏꯕꯗ ꯑꯩꯁꯤ ꯇꯁꯦꯡꯅ ꯍꯥꯏꯔꯕꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯃꯥꯖꯁꯤꯗ ꯑꯃꯒ ꯑꯃꯒ ꯅꯨꯡꯁꯤꯅꯕ ꯅꯨꯡꯁꯤꯅꯕꯒꯤ ꯂꯤꯄꯨꯟꯁꯤꯅ ꯐꯖꯅ ꯂꯩꯔꯒ ꯃꯁꯤꯅ ꯅꯨꯡꯉꯥꯏꯕ ꯐꯪꯕ ꯁꯥꯟꯇꯤ ꯂꯩꯕ ꯇꯪꯗꯨ ꯂꯩꯇꯥꯕ ꯑꯗꯨꯒ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯅꯨꯡꯉꯥꯏꯕ ꯄꯨꯟꯁꯤ ꯑꯃ ꯂꯦꯟꯕ ꯍꯥꯏꯕꯁꯤ ꯃꯁꯤꯅ ꯅꯨꯡꯁꯤꯅꯕꯁꯤꯅ ꯑꯣꯏꯒꯗꯧꯔꯤꯕꯅꯤ ꯃꯁꯤꯒꯤ ꯅꯨꯡꯁꯤꯅꯕꯁꯤꯗ ꯌꯨꯝꯐꯝ ꯑꯣꯏꯔꯒ ꯑꯩꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯥꯟꯅ ꯁꯨꯔꯝꯕ ꯌꯣꯄꯥꯛ ꯊꯥꯡꯖꯧ ꯃꯌꯥꯝꯁꯤ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯄꯥꯏꯕ ꯌꯥꯁꯤꯜꯂꯛꯇ꯭ꯔꯕꯅꯤꯅ ꯆꯦ ꯀꯣꯂꯣꯝ ꯑꯣꯏꯅ ꯄꯥꯏꯔꯒꯦ ꯍꯥꯏꯅ ꯑꯩꯅ ꯄꯥꯏꯔꯒ ꯏꯕ ꯍꯧꯖꯔꯛꯄꯅꯤ ꯃꯁꯤꯗꯩꯁꯤꯗ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯂꯨꯕ ꯑꯁꯤ ꯀꯔꯤꯅꯣ ꯍꯥꯏꯕꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯔꯛꯇ ꯂꯩꯔꯤꯕꯁꯤꯡꯁꯤ ꯃꯄꯥ ꯃꯆꯥꯕꯨ ꯑꯣꯏꯔꯣ ꯃꯁꯤ ꯃꯅꯥꯎꯕꯨ ꯑꯣꯏꯔꯣ ꯏꯃꯨꯡ ꯃꯅꯨꯡꯕꯨ ꯑꯣꯏꯔꯣ ꯑꯃꯁꯤ ꯅꯨꯡꯁꯤꯕꯁꯤꯒꯤ ꯂꯤꯄꯨꯟꯁꯤ ikai kai thara puman ba akhoi I matum dagi sauna na ba yopi raiba ipai ma si akhoi na mapung marai phara

ওয়েস্টার্ন মিউজিকের থরম তাবিরে তাবির ইবাসা কাসবান ইম্ফালগি কংলা চ্যানেল দিগিনি চ্যানেল আসি হৌজিক লানথুকচারি সাকনাইরব সিংগি ওয়ারি সাকনাইরব সিংগি ওয়ারি ওয়ারিদা মহাত্মা গান্ধী অটোবায়োগ্রাফি মহাকি নত্রগা আইগি সাইতগি চাংয়েং ওয়ারি হাইবসিদগি অহিংসাগা হকথেংনন মায়োকনবা হাইব পন্দুব আদু লোখচারি চম্পারণগি লৌমিসিংগি ফিবম করিনো আমসুং মখোইনা নিম থাব মালিকসিংগি মফমদা পেনদব লৈরিব আসি করিনো হাইনা থিদোকপ আসি আইগি মরু ওইব পান্দমনে মসিগিদমকতা লৌমি লিসিং লিসিংগা থেংনবা হাইবসিদি তঙাইফদি আদুবু আইন থিজিনবা আসি হৌদ্রিঙ্গৈগি মমাংদা প্লান্টারসিং আসিগি মোড করিনো হাইনা খংদোকপ আমসুং বিভাগ আসিগি কমিশনারগা উনরম্বন চুম্ব মালে হাইনা খলমি মখোইগ উনজনানবগি ইয়াথং নিজরমি আমসুং ইয়াথং ফংজখি আইদি মিটোপনিনা প্লান্টারসিং আমাদি মখোইগি লৌমিসিংগি মরক্তা হাইজিল্লকপ আইগি ইথাউ নত্তে আদুগা লৌমিসিং আসিগিদমক আইনা হাইনিংব লৈরবসু আইব চে ওইনা পিসিনব ইয়াগনি হাইদুনা প্লান্টার অ্যাসোসিয়েশনগি সেক্রেটারিনা আইঙ্গোন্দ ইয়ামন সেংনা হাইরমি কমিশনার উনব মতামদসু মহাকনা আইহাকপু ধমকা তৌরকলমি আমসুং পন্থব তৌদনা তিরহুত থাদোকতুনা চৎখিননবা হাইরকলমি ওয়াফমসিং আসি আইনা আইগি খুংলোইসিংদ তামলে আদুগা থাবক মখা চথদনবা সরকারনা আইবু থিংলব ইয়াই হাইবসিসু মখোইদ হাইরমি আইহাকপু জেলদ থামলব ইয়াই আদুবু করিগুমবদ ফাব তারবদি মতিহারিদ নত্রগা বেতিয়াদ ফাহানবন ফগনি হাইনসু আইনা আইগি খুংলোইসিংদ হাইরমি মরম আসিনা হেক ইয়ারিব মখাই থুনা মফমসিং আসিদ ইয়াউননব চৎপনা ফর মালে খলমি চম্পারণ হাইরিব আসিনা তিরহুত বিভাগকি জিলানি আদুগা মতিহারি হাইরিব আসিনা বিভাগ আসিগি শহরনি রাজকুমার শুক্লাগি ইয়ুমদি বেতিয়া মনাক্ত লৈরমি আদুগা মসিগি আকোইবদ লৈব কোথি কাংলুপকি লৌমিসিং আসিদি জিলা আসিগি মনুংদা খোয়াইদগি সাথিন লাইরব কাংবুনি রাজকুমার শুক্লানা আইবু মখোইগা উনহনিংলামি আদুগা আইনসু উননিংলামি মরম আসিনা হাইরিব নুমিত আসিমক্তদা আইগি খোংলোইসিংগা লৈননা আই মতিহারি তান খোংসালামি আইবু গোরাক প্রসাদনা মাগি মায়ুমদ থুংহলামি মাগি মায়ুম আদো ধর্মশালা গুমখ্রে আইখোই মায়াম লৈব আদু চানবোই চানদবোই তৌখি মতিহারিদগি মাইল মঙ্গারুম লাপন লৈব মফম আমদা লৌমি আমাবু ইয়ামন সাথিন তৌবিরে হাইব পাও আমা নুমিত আসিমক্তদ তারমি মরম আদুনা ধরনিধর প্রসাদ বাবুগ লৈননা মফম আদু তান চৎলগ ইয়েংলুসি হাইনা মথংগি নুমিত সামু তোংদুন চৎলামি গুজরাতত সনগারি ইয়ামন সিজিনবগুম চম্পারণদদি সামু আসি ইয়ামন সিজিনরমি আইখোইনে লম্বি তংখাই ইয়ৌনিং ইয়ৌমা তৌরকপ আদুয়াইদ পুলিশ সুপারিনটেন্ডেন্টনা আইখোইবু সালাম তৌরই হাইনা মাগি মি থারকতুনা তামলরে মদু করি আর্থনো হাইবদু আইহাক ভাব তারমি আইখোইনে চৎসি হাইব মফম আদুফাও সংসিননবা ধরনিধর বাবুদ হাইরামলগা আইদি পাও পুব মি আদুনা নেগলকপ গাড়ি আদু তোংখতুনা চৎলামি আদুগা আইহাক চম্পারণ থাদোকতুনা চৎখরো হাইব নোটিস আদু আইঙ্গোন্দ মানা পিরমি আমসুং আইগি ইয়ুমথুংফম তানা থিনবিরমি নোটিস আদু ফঙি ফংদে হাইদুনা চি আমা ইরউ হাইবদগি আইনা আইগি থাবক লৈদ্রি ফাউবদি চম্পারণ থাদোকপ গামখিরোই হাইদুনা জবাব পিরমি মসিগি মহাই ওয়না চম্পারণ থাদোকউ হাইব সরকারগি হুকুম থাউইদবগিদমক মথংগি নুমিতা বিচার তৌগনি হাইদুনা সামোন তৌরকলে আহিং নোংসইবদু আইহাক চিঠি ইদুনা আমসুং বাবু ব্রজকিশোর প্রসাদকি মফমদা করি করি তৌগদগে হাইনা তাক খোতুনা মিট কগলা আমত তুমদনা লেলমি নোটিস তরকপ আমসুং সামন থারকপগি পাও আসি লামাই চাকপগুমন সন্দুকলমি আমসুং মতিহারি হাইরিব মফম আসি মমাঙ্গৈদ আমুক্ত উখিদ্রব দৃশ্য আম উরমি হাইনা মিয়ামনা আইঙ্গোন্দ তামলাই সকনাইরব সিংগি ওয়ারি নসিগি তাঙ্কক্ত তাবিরে মহাত্মা গান্ধীগি অটোবায়োগ্রাফি মহাকি নত্রগা আইগি সাইতগি চাংয়েং ওয়ারি হাইবসিদগি অহিংসাগা হকথেংনন মায়োকনবা হাইব পন্দুপ আদু তাবিরিবাসী আকাশবাণী ইম্ফালগি কংলা চ্যানেলদগিনী

আকাশবাণী ইম্ফল আর হুন্ খৈবং আচুই পং অনাম থানুংলা ডবলু সুমরেন ফামিলি রিমিকপ তা আচুই খমচাইয় পাবিং স্টেট হোম মিনিস্টার খুইরু গোবিন্দ দাস কন্থৌজম নাহাংদ নরিউ মহন হি খনুই থোট বিং খোখ সা খংসক সাতুর খেত খনা মলাই খংসক কলম মসুৎমাই খংসক খুই খরালি নচোন মিদলাইয় দহাঙা স্টেট ইউনিয়ন হোম মিনিস্টার নিতাইনন্দ রায় নাগালেন উই মকোকচুং ডিস্ট্রিক্ট ইউবাদ রৈগসং ওৎসিন আয়াবু সিঙ্গা মিদ খ্লাই ওৎসিন বিংচি বায়ুসং মিহাইরা ট্রাইবল রিসার্চ ইনস্টিটিউট বিং উই পংসব মতাই সঙ্গ খবাই নিংরিন সাদ জিমশো খনিথম খুইকাগি দখলাই ন্যাশনাল লেভেল ওয়ার্কশপ আচু উই ওড়িশা উই ভুবনেশ্বর লিহপো খাইর কল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আচু ইন্দোনেশিয়া উই প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো লি সম্বুইদ লাই খনি উই মরি মথা সঙ্গ খবাই মতংলি খরচান সংরম হাইরা আর মসা গাই পাও।

ফিল্ম ইসাইকি খুদল আনিশুবোয়েনা লখচারি চাইনা ফিল্ম দি দিনেশ আমাদি পুষ্পরানী আনিগি খঞ্জল আর কে লালমণি না সাইরেংবা ওকেন আমাক চমনা সাইরাং বিষয়।